0: ইবালে আমি লেলো ও আমার সেমি লেলো নাম পক বেপের গায়ে মামে মামে মামে মা ডাঙ্গো কোজো নামু কোলো মিনে
1: আর্ক-এন-সিয়েল
0: আতান দেবে তো